কিছু না যায়। সচ্চা সাহেব মানুষে তা মন চিন্দিয়া ফল পায়। নানক তিনকা আখিয়া আপ শুনে যে লয়ন পন্নে পায়। মহলা তীজা অমৃত সদা বরসদা বুজন বুজন হার। গুরমুখ জিনী বুঝিয়া হর অমৃত রখিয়া উদ্ধার। হর অমৃত পীরে সবা রঙ রাতে।